শ্রোতা বন্ধু, আজ জুন মাসের 8 তারিখ। আজির দিনে আমার প্রিয় আকাশবাণী, যা কি পূর্বর অল ইন্ডিয়া রেডিও নামে নামিত ছিল, আজ তাহা প্রসারণর 90 বর্ষ পূর্তি পালন করুছি। অল ইন্ডিয়া রেডিও, যা আকাশবাণী বা আকাশের স্বর কিংবা ওরাকল ভাবে জনাশুনা, সেই ভারতের সরকারি সার্বজনীন রেডিও প্রসারক 1936 মসিহারে প্রতিষ্ঠা লাভ করেছিল। এহা পরবর্তী সময়ে ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রণালয় অধীনে কার্য করা সহ এবে প্রসার ভারতী অধীনে কার্য করুছি। প্রসার ভারতী এক স্বয়ংশাসিত সংস্থা। নয়াদিল্লির আকাশবাণী ভবনের মুখ্যালয়ে থিবা এই আকাশবাণী মধ্যে নাটক বিভাগ, বিভিন্ন এফএম এবং জাতীয় সেবা সহ বৈদেশিক সেবা রয়েছে। সেইপরি ভারতবর্ষরে এই আকাশবাণী অধীনে অনেক স্থানীয় বেতার কেন্দ্র, যেপরিক আকাশবাণী কেন্দুঝর, আঞ্চলিক বেতার কেন্দ্র, বৈদেশিক বিভাগ, বিবিধ ভারতী প্রসারণ সেবা এবং আকাশবাণীর সম্বাদ বিভাগ রয়েছে। আম দেশ সহ অন্যান্য অঞ্চলরে সামাজিক আর্থিক বিবিধতা এবং এই আকাশবাণীর প্রসারণ সংগঠনের পরিমাণ দৃষ্টি এই আকাশবাণী বিশ্বর সবুঠার বড় রেডিও নেটওয়ার্ক মধ্যে গোটিয়ে। আকাশবাণীরে সারা দেশে 420 ঊর্ধ্ব কেন্দ্র রয়েছে, যা আম দেশের প্রায় শতকড়া 92% ভৌগোলিক ক্ষেত্র এবং এর জনসংখ্যার শতকড়া 99.19% অন্তর্ভুক্ত। 23টি ভাষা এবং 179টি উপভাষায় আকাশবাণীর কার্যক্রম উপলব্ধ। যেতবে ভারতীয় রাজ্য প্রসারণ সেবা বা আইএসবিএস কু অল ইন্ডিয়া রেডিও রখাগলা, সেতবে রবীন্দ্রনাথ ট্যাগোর কলকাতার শর্ট ওয়েভ সেবার উদ্ঘাটন লিখি এক কবিতার আকাশবাণী অর্থাৎ আকাশর আসুথা স্বর পুনঃ নামকরণ করেছিল। 1936 মসিহার এমভি গোপালস্বামী যেতবে বাসভবন ভিটল বিহারে ভারতের প্রথম ঘরোই রেডিও স্টেশন স্থাপন করেছিল, সেতবে আকাশবাণী শব্দটি রেডিও পরিপ্রেক্ষী মধ্যে ব্যবহার করা যাই, যা বর্তমান মহীশূরের অল ইন্ডিয়া রেডিও স্টেশন ঠার প্রায় 200 গজ দূরে অবস্থিত। 1956 মসিহার আকাশবাণী কু অল ইন্ডিয়া রেডিওর অন এয়ার নাম ভাবে গ্রহণ করা যাই। সংস্কৃতরে আকাশবাণীর আক্ষরিক অর্থ রয়েছে আকাশর স্বর। এই নামক প্রসারক পাই অত্যন্ত উপযুক্ত বলে সে সময় বিবেচনা করা যাই। ব্রিটিশ সরকার সময় 1923 মসিহা জুন মাসে বম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লব এবং অন্যান্য রেডিও ক্লব দ্বারা কার্যক্রম সহ প্রসারণ আরম্ভ হয়েছিল। 1927 মসিহা জুলাই 23 তারিখে এক চুক্তি অনুযায়ী ঘরোই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বা আইবিসি 2টি রেডিও স্টেশন পরিচালনা করিবাক অধিকার পাইছিল। এই দিন আরম্ভ হয়েছিল মুম্বাই স্টেশন এবং 1927 মসিহা অগস্ট 26 তারিখে আরম্ভ হয়েছিল কলকাতা স্টেশন। এরপরে 1930 মসিহা মার্চ 1 তারিখে সরকার প্রসারণ সুবিধাগুলি নিজ অধীনক নিয়েছিলেন এবং 1930 মসিহা এপ্রিল 1 তারিখে ভারতীয় রাজ্য প্রসারণ সেবা বা আইএসবিএস আরম্ভ করা যাই। প্রারম্ভে 2 বর্ষ পাই পরীক্ষামূলক ভাবে চালি। 1932 মে মাসে এ এক স্থায়ী সেবা হয়েছিল এবং পরে 1936 জুন 8 তারিখ অর্থাৎ আজির দিনক অল ইন্ডিয়া রেডিওর নামকরণ করা যাই। আকাশবাণী 1939 অক্টোবর 1 তারিখ দিন বাহ্য ভাষায় বা অন্যান্য বিদেশী ভাষায় প্রসারণ আরম্ভ করেছিল। এ আফগানিস্তান, ইরান এবং আরব রাষ্ট্রগুলিকের নির্দেশিত জর্মানির রেডিও প্রচারক প্রতিহত করা উদ্দিষ্ট লা। পূর্ব ভারতের ঢাকা স্টেশন, যা বর্তমান বাংলাদেশে অবস্থিত, তা 1939 প্রতিষ্ঠা লাভ করে। 1940 ডিসেম্বর মাসে স্থায়ী অর্থ কমিটি দিল্লিরে অল ইন্ডিয়া রেডিওর এক নূতন মুখ্যালয় প্রতিষ্ঠা পাই 9,30,000 টাকা মঞ্জুর করেছিলেন। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট্রে আকাশবাণীর নূতন প্রসারণ গৃহ এবং 1943 ফেব্রুয়ারি মাসে এখন উদ্ঘাটন করা যাই। 1956 অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিক ভাবে আকাশবাণী নামকরণ করা যাই এবং এর মুখ্যালয়ের নাম আকাশবাণী ভবন রখা যাই। 1947 মসিহার
ଆମ ଦେଶ ସ୍ୱାଧୀନ ହେବା ପରେ ଆକାଶବାଣୀର ନେଟୱାର୍କରେ କେବଳ 6 ଷ୍ଟେସନ ଥିଲା। ସେଗୁଡ଼ିକ ଥିଲା ଦିଲ୍ଲୀ, ବମ୍ବେ, କୋଲକାତା, ମାଡ୍ରାସ, ଲକ୍ଷ୍ନୌ ଏବଂ ତିରୁଚିରାପଲ୍ଲୀ। ଲାହୋର, ପେଶୱାର ଏବଂ ଢାକାର 3 ରେଡିଓ ଷ୍ଟେସନ ଆମ ଦେଶ ବିଭାଜନ ପରେ ପାକିସ୍ତାନରେ ରହିଯାଇଥିଲା। ସେହି ସମୟରେ ଭାରତରେ ପ୍ରାୟ 250,000 ରେଡିଓ ସେଟ୍ ଥିଲା ବୋଲି ଏକ ବିଶେଷ ସୂତ୍ରରୁ ଖବର ମିଳିଥାଏ। 1947 ଅଗଷ୍ଟ ମାସରେ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରେଡିଓ ଏହାର ପ୍ରଥମ ମହିଳା ନ୍ୟୁଜ୍ ରିଡର ସଇଦା ବାନୁଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେଇଥିଲା, ଯିଏ ଉର୍ଦ୍ଦୁରେ ଖବର ପଢ଼ୁଥିଲେ। 1957 ଅକ୍ଟୋବର 3 ତାରିଖରେ ରେଡିଓ ସିଲନ ସହ ପ୍ରତିଯୋଗିତା କରିବା ପାଇଁ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରେଡିଓ ବିବିଧ ଭାରତୀ ସେବା ଆରମ୍ଭ କରିଥିଲା। ଶ୍ରୋତବନ୍ଧୁ, 1969 ଦିଲ୍ଲୀରେ ଆକାଶବାଣୀର ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଭାରତୀୟ ଟେଲିଭିଜନ ପ୍ରସାରଣ ସେବା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା, କିନ୍ତୁ 1976 ଏପ୍ରିଲ 1 ତାରିଖ ଦିନ ଦୂରଦର୍ଶନ ଏକ ଅଲଗା ନେଟୱର୍କ ବ୍ୟବହାର କରି ଆକାଶବାଣୀର ନେଟୱର୍କଠାରୁ ବିଚ୍ଛିନ୍ନ ହୋଇଥିଲା। 1977 ଜୁଲାଇ 23 ତାରିଖ ଦିନ ଚେନ୍ନାଇରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଏଫ୍ଏମ୍ ପ୍ରସାରଣ ସେବା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଏବଂ 1990 ଦଶକରେ ଏହା ବେଶ୍ ବିସ୍ତାର ଲାଭ କରିଥିଲା। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ବହୁଜନ ହିତାୟ, ବହୁଜନ ସୁଖାୟକୁ ପାଥେୟ କରି ଆକାଶବାଣୀ ତାହାର ପ୍ରସାରଣର 90 ବର୍ଷର ପୂର୍ତ୍ତି ଆଜି ପାଳନ କରୁଛି। ଏହି ଶୁଭ ଅବସରରେ ଆକାଶବାଣୀର ସମସ୍ତ ସାଥୀ ଓ ସତୀର୍ଥ ତଥା ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନଙ୍କୁ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛୁ।

শ্রোতা বন্ধু, জনে ভারতীয় ওড়িয়া ভাষা বিদ্বান, সামাজিক উদ্যোগী, সাহিত্যিক, সমালোচক এবং লেখক সুব্রত কুমার পুষ্টি আজির দিনে জন্ম নিয়েছিলেন। 1976 মশিয়া জুন 8 তারিখে সে আমপড়োশী জেলা যাজপুর জেলার বিদ্যাধরপুর গ্রামে জন্ম নিয়েছিলেন। তাঁর পিতা ছিলেন রাজকিশোর পুষ্টি এবং মাতা ছিলেন ইন্দুমতী পুষ্টি। সে স্কুল শিক্ষা সমাপ্ত পরে এনসি কলেজ যাজপুরে স্নাতক সম্মান হাসল করিবা পরে কটকর রেভেনসা মহাবিদ্যালয়ের, যা কি এবে রেভেনসা বিশ্ববিদ্যালয়, সেঠার ভাষা বিজ্ঞানরে বিশেষজ্ঞতা সহিত ওড়িয়া ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি হাসল করেছিলেন। সেই সময় সে যাজপুরে প্রকাশিত এক মাসিক পত্রিকা মাহেশ্বতীর প্রকাশক এবং সম্পাদক ছিলেন। বিভিন্ন পত্রিকার সে ওড়িয়া কাহিনী ও কবিতা লেখিবা আরম্ভ করেছিলেন। জনে লেখক ভাবরে সে স্কুল সময়ে স্বীকৃতি পাইবা সহিত পুরস্কৃত হয়েছিল। ভুবনেশ্বর স্থিত ওড়িয়া অধ্যয়ন এবং গবেষণা প্রতিষ্ঠানের সে সদস্য সচিব থাকা সহ গবেষণা দলিল প্রস্তুত করিবার, ওড়িয়া ভাষাকে শাস্ত্রীয় ভাষার মান্যতা প্রদান করিবার, কেন্দ্রীয় শাস্ত্রীয় ওড়িয়া প্রতিষ্ঠান

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকসঙ্গীতরে প্রচার করুচু জোড়ি মোহরি বাদ্য পরিবেশন করিছন্তি বাবাজি চরণ সামল এবং সাথী।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। স্বাগত করুছু আপনকু আজির অন্বেষা কার্যক্রমকু।
1: আজির কার্যক্রমরে মু আছি আপনমানকর প্রিয়র উপস্থাপিকা অনন্যা,
0: আউ মু প্রতীক্ষা।
1: আরে প্রতীক্ষা, আজি বি সে ফোনরে ব্যস্ত, কোন করুছো যে?
0: সরি সরি অনন্যা, কিছুটা গ্রোসারি অর্জেন্ট দরকার ছিল তো ঘরে, অর্ডার করুথিলি।
1: অর্জেন্ট আছে তো তুমি এঠারু অর্ডার কোন করুছো? কেতে দিন লাগিব তার কোন কিছু ঠিক ঠিকানা আছে?
0: আরে না না অনন্যা, এবে তো 10 মিনিট রু বি কম সময়, আর সবু আইটেম আসি ঘরে।
1: বাপ রে, এতে জলদি? সতরে আজকাল এই সব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কোন ন করুছি? পূর্বর যে কথা ভাবিবা মধ্যে সহজ নথিলা, সেই সব আজ সম্ভব হেউছি।
0: হ্যাঁ অনন্যা, চিকিৎসা, যোগাযোগ, শিক্ষা, ব্যবসায় প্রত্যেক ক্ষেত্রে অপূর্ব প্রগতি আজ সম্ভব হয়েছে। এই সমস্ত উন্নতি পছরে অছি বিজ্ঞান ও প্রযুক্তির দূরদর্শিতা।
1: একথা ঠিক, বিজ্ঞান আমার স্বপ্নকে আকার দেউছি। কেতে অসম্ভব দেখা যাওতিবা জিনিস আজ বাস্তব মধ্যে হেউছি।
0: আউ জানিছ অনন্যা, এমিতি এক আশ্চর্যজনক উদাহরণ হেউছি 3D প্রিন্টিং।
1: 3D প্রিন্টিং মানে আমি যাহা কল্পনা করু সেটিকে এক বাস্তব আকৃতিরে দেখিপারিবা? এ কোন সতরে সম্ভব হব?
0: হ্যাঁ অনন্যা, 3D প্রিন্টিং প্রক্রিয়াকে ব্যবহার করে বহু জটিল আকার যাহা হাতরে নির্মাণ করিবা অসম্ভব, এভাবে জ্যামিতিক যন্ত্রপাতি উৎপাদন করিবার ক্ষমতা আমি হাসল করিছু। আউ জানিছ, বৈজ্ঞানিকক মত অনুসারে 3D মুদ্রণ প্রযুক্তি বিদ্যাকু ব্যবহার করি ব্যাটারি শক্তি সংরক্ষণ প্রণালী উৎপাদন করা যাই পারিব, যাহা স্থায়ী শক্তি উৎপাদন এবং বণ্টন পাই আবশ্যক।
1: আরে বাহ, ইয়ে তো বহুত বড়িয়া কথা, কা বিষয়ে আউ কিছু কহ না, জানিবাকু বহুত ইচ্ছা হউছে।
0: বিলকুল জানিবা অনন্যা, তেবে শ্রোতা বন্ধু 3D প্রিন্টিং বিষয়ে কিছু অধিক জানিবা আজির আলোচনারে। আলোচনা করুছন্তি শুভশ্রী নাইক।
2: বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার বৈপ্লবিক বিকাশ আজ মানব সমাজকে সমৃদ্ধির শিখরের পৌঁছাই পারিছি এবং এক নূতন দিগন্ত প্রদান করেছি আগামী ভবিষ্যৎ পিঢ়ির বিকাশ পাই। নূতন প্রযুক্তি বিদ্যাগুড়িক অসম্ভবক সম্ভব করে পারিছি। সেই প্রযুক্তি বিদ্যাগুড়িক মধ্যে এক চমৎকারী ও যুগান্তকারী প্রযুক্তি বিদ্যা হেউছি 3D প্রিন্টিং বা 3D মুদ্রণ। 3D প্রিন্টিং বিষয়ে জানিবা পূর্বরু আমি সমস্তে প্রিন্টিং কোণ জানিছন্তি। কোনসি ডকুমেন্ট, কাগজ উপরে হাত লেখা, চিত্রকু আমি প্রিন্টর সাহায্যে এর কপি বা অবিকল নকল ধরা কাগজ উপরে ছাপি বাহার করে থাকু। এখন 2D প্রিন্টিং কুহযায়। 2D বা 2 ডাইমেনশনাল অর্থ হচ্ছে দ্বিবিমিক। কোনসি চিত্র বা লেখা যাহা আমি কাগজ উপরে অঙ্কন করে পারিবা এহা হেউছি 2D। উদাহরণ স্বরূপ, জনে মানুষ পরি দেখা যাওতিবা সমান ফটোচিত্র কিংবা হস্তচিত্র কাগজ উপরে হয়ে পারিব, কিন্তু সম্পূর্ণ মানুষটিয়ে কাগজ উপরে অঙ্কন করা যাওয়া সম্ভব নয়। অন্য এক উদাহরণ নেলে আমি কহিবা কাগজের অঙ্কিত বৃত্তটিয়ে, এহা হচ্ছে 2D। মাত্র এক ফুটবলর আকৃতি যাহা ফুটবল আমি খেলুছু এহা হচ্ছে 3D। আমি কোনসি গোটে ঘরর ফটো 2D প্রিন্টরে বাহার করে পারিবা, মাত্র ঘরর মডেল 2D প্রিন্টরে বাহার করে পারিবা নাই। তেনু এহাকু 3D প্রিন্টিং সাহায্যে আমি প্রিন্ট বাহার করে পারিবা। 3D প্রিন্টরকু ব্যবহার করি গোটিয়ে 3 ডাইমেনশনাল বস্তুর অবিকল নকল পরি দেখা যাওতিবা মডেল প্রিন্ট করা যাই পারিব। যেহেতু 3D প্রিন্টরে

0: শুনিলে কেতড়ি দেশভক্তি গীতা আকাশবাণী কেন্দুঝর সময় আমার স্টুডিও ঘটি রাতে 8:15 প্রচার করছু কার্যক্রম খেল জগত কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তির্কি তা পূর্ব এ বিজ্ঞাপন
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।